শুনিলে আজির ভাবনা উপস্থাপনা মনোজ কুমার পূজারী আকাশবাণী সম্বলপুর প্রচার করুছু অতিবড়ি জগন্নাথ দাসকৃত শ্রীমদ ভাগবতর চারিশহতম ভাগ।

ফুলে ধরি ফুলে ফুলে সাজি দেমি বেনি গো রাধা ননি কুনকি মুই কলা কানু তুই কইলি রানী গো রাধা ননি ফুলে ধরি ফুলে ফুলে সাজি দেমি বেনি গো রাধা ননি যার বৌলে ঝুরাটা মহুমাছি গুড়াটা মোর মহু

0: নামে ই কার্যক্রম অনেক দিন মঞ্জা কেরা দিন নাম মেঞ্জকা তিন ই মাক্কা পুপু ঝকা ঝকা ই কার্যক্রম নু নামে কুহার গে যেন ভাষা আতলি তামে যেন রীতিনীতি আতলি কা কুহা আলার যেতকি আতলনার নে কুহা ফসা গে আহালনার আবড়ারিন মে হিকরি তাম একা একা বিষয় নু আকানার আ কথা গুঠি বন্ত রেকর্ডিং মঞ্জা আর প্রচার প্রসার মানতেল আকুন্তক বার্চকিছি হলে কথা মঞ্জা যে নাম নামহে কথা বন নামহে ভাষাতি নামহে আলার গে লাগান তেঙ্গত ইদাদ মঞ্চা বড়হেটি কথা আর ইদাদ যদি নাম প্রচার প্রসাদ নানো থালে নামহে যেন ভাষা আতলি আদাদ বাঁচর নামহে আলার যেন নামহে কথানু কাছে নেখরালনার আর ভি আগ্রহ নানর যে মালা নামহে ভাষাতি ভি কাছে নেখরকুন ভোল দু নাম ধীরে ধীরে ইদান আম্বা চালদাত বুলিকরি যেন ভাবালনার আদাদ তামহে মন মিয়া অন্টা প্রভাব লেবড় যে ই কথানু আকুন ভি কাছে নেখরকুন মানো বুলিকরি আর হি আরম্ভ নানর এনেগিয়ে নাম যদি পড়ো তারু সহর গে বুঙ্গ থালে ইন্নে মানা কালি যে ইংলিশ হিন্দি কা দুসরা যেন ভাষা গুঠি আতলি আদান শিখরাল দাত নামে হাদ্দু বচ্চুর ইনি হন্য ভাষান শিখাবাল দাত আদগে লাগান যে নামে হাদ্দু বচ্চুর যদি হিন্দি কা ইংলিশ কা দুসরা ভাষা যদি আহর হলে অলগা হাদ্দু বচ্চুর গে সঙ্গেন তাম কম্পিটিশন নানর আর তামে স্তিভি আগলি কর বুলিকরি নাম ভাবাল দাত হু ভাবনা দিহনটা ঠিক দু কিন্তু তাঙ্গে সঙ্গেন সঙ্গেন যদি নামে ভাষা নিভির নাম যদি আড়পানু তেঙ্গত কা একাশান নাম পাঁচলুক যদি অকত ইলত আর নামে কুহু ভাষাতি যদি কাছে নেখর থালে আন্নু কিছি ক্ষতি মাল মানিকি যদি ব থালে ইদাদ নামে লাগান আহুরি অনটা ফায়দা জিনিস দু কুহু ভাষানু যদি নাম ফস থালে দুসরা ভাষান যে পলদাত শিখরা হন্য কথা মানলি দু নামে হাদ্দু বচ্চর গে সানভি হন্যে নলেজ আতলি তামান যেনতা শিখাবত হন্যে মানো তা কথা মানজা যে নাম ধীরে ধীরে যেন প্রকার নামে ভাষান্তি নামে সংস্কৃতি নীতি নামে পদ্দান্তি নাম ধুরিয়া মানা কালদাত টিকে গেচ্ছাকে বুঙ্গা কালদাত টাউনিয়া মানা কালদাত আ কথাবোধ যেতেবেলে নাম হেজালদাত সুর খাতরি নামে পদ্মান্তা কথা সুর খাতরি নাম একানে কিদরি নামে পাড়া পাটকিনু পদ্মানু রালকাত একানে কিরি নামে আলার রাচার নামে সম্পর্ক নামে ভাই বাঁশালির গানে একানে রাচা নামে বন্ধু বান্ধব গানে একানে রাচা ইন্নে গুটি বহুত কথা মনে খাতরি ঘায় ঘায় তা হন্য কথা গুঠিন ভি আকাশবাণী তরফতি নামহে আলারিন মে হিকরি নামহে কথাবন ফির ঘায় সুরতা কামাগে ওটা সুখযোগ আকাশবাণী নানালি তেঙ্গনা কথা মানজা যে ঈশান ইন্নে কার্যক্রম অন্টা মাক্কা পুপু ঝকা ঝকা ইন্নু ছোটে হাদ্দুমতি পাচকি তক আর গে লাগানি কার্যক্রম মানাঙ্গ যেতির ইনু সামিল মানাঙ্গর ইন্না ই কার্যক্রম নু হন্যে অন্টা পা ইহারিন আকাশবাণী মেহকিছি মেনত আর বুঝরত যে তাম একানিকরি পাঠ পাঠচার পদ্মান্তি একানিকরি সহর গি বারচার একানিকরি সরকারি নালখু নঞ্জার আর আকুন তাম যেতেবেলে চাকরি মুজরা কেরা রিটিয়ার মঞ্জার আর একানে রালনার তামে পরিবার নু একান একানিকরি তাম চালরালনার ই কথাপন নাম মেনত তা হন্যে ইন্না পাহিয়া অন্টার বারকানার আর মানালনার অর্জুন কিষান আজ্ঞা ঘর সম্বলপুর সান যেন টেলিফোন ভবন আতিলি আন্নু চাকরি নানালিয়ার আর চাকরি মুঞ্জরা বাকেন তাম অবসর অচ্চার আর আকুন সম্বলপুর নু হি রালনার হেলে তামে ই জিয়াগে যাত্রাবোধ মানে মুলিনতি একা বাকেন দিতে ছোটির আচার আর আকুন তক একানেকরি তামে সামিয়াবোধ তাম বিতা বাচকানার আ কাত্থান ইন্না তামেস্তি মেনত আর বুঝরত আজ্ঞা জুহার
1: জুহার মাকা পপু ঝকা ঝকা তরফরু এঙান অল ইন্ডিয়া রেডিও মেহকাদার আজকে লাগান নেন বিশেষ বিশেষ ধন্যবাদ আউ নেন দেখন যে এহে নামে অর্জুন কিষান নেন কিরিমিরা বেহরা মালতা জনম মঞ্জকান আস্তি এলপি স্কুল নু পাঠছিকান নেন তারপরে কিরিমিরা এমই স্কুল পাঠতে হাই স্কুল নু পাঠছিকান নেন 65 তক 65 রে ম্যাট্রিকুলেশন পরীক্ষা চিচিকান আউ তারপরে ই মানে মাস্টর নালখু ভি কিছু দিন নাঞ্জেকান নে
0: আচ্ছা আচ্ছা
1: হ হ মাস্টর নাঞ্জেকান দুই বরস কেতে মাস্টর নালখু নাঞ্জেকান তারপরে ই মানে পিএমজি অফিস পোস্ট মাস্টর জেনারেল নু ক্লর্ক লাগান এপ্লাই নাঞ্জেকান আর নু হাক কাঞ্জেকান নে
0: আচ্ছা
1: হ হ আবাকেন ওটা কথা মানালি যে নে পড়া গে লাগান এখানে নুয়াকিরি স্কুল বো দেবে মঞ্জা উনচাশ মশিয়া নো স্কুল বো এলপি স্কুল মঞ্জা ভদ্দানো নেম গুঠি তা ছোটে হুকেন উনিশশো বাবন মশিয়া নো নেম নামে লেখান পার্সিকা আর আসা নেই পড়না উন্টা উন্টা আতলি তেঙ্গা আল আর তেঙ্গাল দেন যে উনিশশো বাবন নো ইলেকশন মঞ্জা লোকসভা ইলেকশন পহলা কিরি সেতবে গাড়ি উঠি কেতে নিতে কাইবারি নেম তো পাদ্দান্ত আলাম গাড়ি উঠি কেলি মালাই এরুম লে নেন গাড়ি এরা গেলা গান ভুয়া সিং তেঙ্কান যে নেন গাড়ি এরন
0: আচ্ছা
1: নি গাড়ি এরোয় ঠিক আতলি কিন্তু নি পড়োয় হলে তা নি নিজে ভি এরাঙ্গই বাচাস
0: আচ্ছা
1: ঠিক আতলি নেন পড়োনান তাহলে নেন একলি হে বয়স ভি মামন কি চাত আর এঙ্গান ভুয়াস অপচাসারু নামে লিখি দিস ও টাইম নু নেঙ্গান নামে লিখতাম না সাধারণত সরস্বতী পূজা কিংবা গণেশ পূজা নো নামে লেখতা না
0: খড়ি ছুঁয়া কামনার আর
1: খড়ি ছুঁয়া নান্নার কিন্তু হুদান হুদা সে মতলব নেন এত জিদি নানজকান যে নেন পাড়হন হি পাড়হন যা হোক রাজকান পার্সিকান পড়তে পড়তে তানে আমার মানে তিন ক্লাস নু এমে বোর্ড পরীক্ষা রাজা বোর্ড পরীক্ষা নু ভি পাস আনজকান আর কিরমিরা নু পার্সিকান আউ মানে পঁয়ষঠি সাল রে মেট্রিক পাস আনজকান মানে এন্দের কি পার্সিকান মানলে প্যান্ট আউ শার্ট অনটা মানে সরকার তরতি হাখরা লিয়া সেবাশ্রম স্কুল নো বলে প্যান্ট শার্ট হাখরা লিবা কেন এঙ্গ বহুত ইন্টারেস্ট লাগিয়া যে নিমা প্যান্ট শার্ট চিয়ালগ আর এনে বহি পত্র বন সরকার চিও বলে বহুত এঙ্গ খুশি লাগিয়া নে নথালি পড়হন বাজকান আর বাজকান প্যান্ট শার্ট চিচার আউ বহি খাতা ভি চিচার আলু বাবন তিন নাইন পার্সিকান নাইন
0: আচ্ছা হ্যাঁ নিম তো পার্সিকার সন ম্যাট্রিক তো পার্সিকার বালকিরি তেঙ্গালদার হলে ম্যাট্রিক পরে করে ফের এদের দুসরা ফের হায়ার এডুকেশন লাগান কেরকা
1: হায়ার এডুকেশন নেন সেন মানে ছষট্টি নু প্রি ইউনিভার্সিটি আব কেনতা মানে প্লাস টু মানলা রুদুন আইয়ে রাচা ইন্টারমিডিয়েট রাচা দুন লে নেন পার্সিকান এর প্রি ইউনিভার্সিটি প্রি ইউনিভার্সিটি পড়তে পড়তে এপ্পলে আনজেকেন নেন হাক্কান কেরকান মানে চাকরি চাকরি হাকান কেরকান যে আই এ ওয়ান কমপ্লিট মানলা নানা
0: ও পড়না বত বন্ধ ইয়া চাকরি কামা গেল নুনকার
1: কিন্তু এনে নালখুনটে নে হাকান ই ক্লার্ক নু যে এমহে টেলিগ্রাফ অফিস বত 24 আওয়ার্স চাটরা লিয়া
0: ওহো 24
1: আওয়ার্স মানে শিফট ডিউটি
0: আচ্ছা
1: হ্যাঁ হ্যাঁ লে আসান গে এমহে ক্লার্ক রাজকা চড়ালে আর গুঠি মানে এঙ্গে নালখুন এরিয়া চিকা চড়ালে নে ইভিনিং কলেজ নু প্রাহাঙ্কার মানে
0: যে নিমে একাসন নিমে চাকরি মানজিকিচা
1: ইসান সমলপুর
0: আচ্ছা পহলা নুতি
1: পহলা নু
0: আচ্ছা
1: হ্যাঁ পহলা নু সমলপুর নু টেলিগ্রাফ অফিস নু নে রাজকে টেলিগ্রাফ অফিস উব কেন মানে এনতা ই মোবাইল মালদার রুদুন কেবল টেলিগ্রাফি সাফার মানে হানি নালে ফোনোগ্রাম রিসিভ নালকাম আর টেলিগ্রাফ নে পঠাবালকাম
0: চাকরিতা নঞ্জকার
1: হ্যাঁ।

পরবর্তী গীত কথাচিত্র অভিলাষ, কণ্ঠশিল্পী আরতী মুখার্জী, গীতরচনা সংগ্রাম মহান্তি, সঙ্গীত সরোজ পটনায়ক।

পরবর্তী কণ্ঠশিল্পী মহম্মদ আজিজ, কথাচিত্র মানিনী, নিজামক রচনার সঙ্গীত দিয়েছেন রাধাকৃষ্ণ ভঞ্জ।

0: শুনুথলে কার্যক্রম পুণি থরে হ্যালো অনুরোধ আকাশবাণী সম্বলপুর বর্তমান শুনন্তু সম্বলপুরী মুখ্য সংবাদ
1: আকাশবাণী সম্বলপুর মুখ্য খবর সঙ্গে মুই আশুতোষ পাণিগ্রাহী একীকৃত জনজাতীয় বিকাশ এজেন্সি আর একীকৃত জনজাতীয় বিকাশ প্রকল্পকে বরকস করবার লাগি নয়াদিল্লী হইতবা জাতীয় সম্মেলনীকে উদ্ঘাটন কলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কহিলে জনজাতীয় সমাজকে আগকে নেবার লাগি প্রয়াস করাযিবার উচিত। প্রধানমন্ত্রীঙ্কর অধ্যক্ষতান কেন্দ্র ক্যাবিনেট থেকে নেওয়া যাইছে ছটা গুরুত্বপূর্ণ নিষ্পত্তি। ই ভিতরে সোনা বিকিছে বলে গণমাধ্যম থেকে প্রকাশিত খবর থেকে কেনসি সত্যতা নাইন বলে কইছে ভারতীয় রিজর্ভ ব্যাঙ্ক। প্রসার ভারতীর ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম থেকে জুড়ি হলে 1 কোটি দর্শক। দেশের সার্বজনীন সেবা ডিজিটাল মিডিয়া ইকো সিস্টমকে করুছে বরকস। ভারতীয় নাগরিক মানক লাগে বিমান বন্দর আইষ্ঠানো ট্রানজিট ভিসা ব্যবস্থা উঠাইছে জার্মানি। আইষ্ঠানো পরিণ মূল হয়েছে ব্রিক্স রাষ্ট্রসমূহর সম্মিলনী, সামিল হলে 11টা দেশ আসি প্রতিনিধি। রামেশ্বর পারাদ্বীপ তক 163 কিলোমিটর রাজ্যের নূয় উপকূল রাজপথকে মিলা ক্যাবিনেট মঞ্জুরি, খরচা হওয়া 8,300 কোটি টাকা। বিদ্যুৎ উৎপাদন আর প্লান্ট লোড ফ্যাক্টর ক্ষেত্রটি অসাধারণ কার্যদক্ষতা লাগি রাজ্যস্তরীয় পহলা ঠান পাইছে ওপিজিসি। সরকারি গাড়িতে তেল ভরবার লাগি পেট্রোল পম্পকে আক্তুর পয়সা দেবে সরকার। ওড়িয়া ভার্চুয়াল একাডেমির ব্রাণ্ড আম্বাসাডর ঘোষিত পদ্মশ্রী ডক্টর মহেন্দ্র কুমার মিশ্র। রাজ্যের পহলা গ্রিন হাইড্রোজেন সাধারণ পরিবহন ব্যবস্থার অগ্রগতির সমীক্ষা কলে মুখ্য শাসন সচিব উষা পাঢ়ী। পশ্চিম এশিয়ান বড়ুয়া যুদ্ধ পরিস্থিতি লাগি বড়লা অশোধি তেল মূল্য, ব্রেন্ট অশোধি তেল মূল্য বেরেল পিছা পারকলা $97। নয়াপড়া জেলান হইয়াছে আইন সচেতনতা শিবির। ঝারসুড়ান হইয়াছে পেঞ্চক সিলাট রেফরি জুরি আর কোচমান সেমিনার। শিশু বিবাহ নিরাকরণ আর কিশোর কিশোরী সশক্তিকরণ লাগি 2026 2029 লাগি বনা যাইথিবা জেলা কৌশলগত কার্য যোজনা উপরে ঝারসুড়ান হইয়াছে গোটে অভিমুখীকরণ কার্যক্রম। ঝারসুড়ান উদ্ঘাটিত হেলা সুভদ্রা ক্যাফে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আবা কাল ছুইবা কেরলম, ভারতীয় পাণিপাগ বিভাগর আকলন। এছনির মুখ্য খবর ইন শেষ হলা। ইতার উত্তর মুখ্য খবর শুনিপারবে বেলবুড়ে 6:05।
0: আকাশবাণী সম্বলপুর আরম্ভ করুছু লোকগীত কার্যক্রম। আজ এই কার্যক্রম শুণন্তু খঞ্জনি ভজন পরিবেশন করেছেন বৈরাগী বাগ ও সাথী।
2: মহাব্রহ্ম মহিমা।

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, আজি সন্ধ্যার যুববাণীর বিশেষ কার্যক্রম সংকল্পরে আপনার স্বাগত। উপস্থাপনার মু আপনার যুবসাথী বিষ্ণুপ্রিয়া বারিক। শ্রোতা বন্ধু, প্রত্যেক দিনর কিছু না কিছু বিশেষত্ব রয়েছে, তাহলে আসন্তু জানিবা আজির বিশেষত্ব ইতিহাস পৃষ্ঠারু। আজিভি দিনরে অর্থাৎ 3 জুন 1844 হিন্দি সাহিত্যকার বালকৃষ্ণ ভট্টঙ্ক জন্ম হয়েছিল। পণ্ডিত বালকৃষ্ণ ভট্ট জনে সফল পত্রিকার, নাট্যকার ও নিবন্ধকার ভাবে পরিচিত লে। সাহিত্য সুনাম নূতন ব্রহ্মচারী, চন্দ্রসেন, রেলকা টিকেট আদি তাঙ্ক প্রমুখ রচনা অটে। 3 জুন 1915 ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথ টাগোরকু নাইট উপাধি দিয়েছিল। 3 জুন 1947 ভারতর শেষ ভাইসরয় মাউন্ট বেটেন ভারতক বিভাজন করিবার ঘোষণা করেছিল। আউ মধ্যে 3 জুন 1984 ভারত সরকারক আদেশর স্বর্ণ মন্দির পরিসরক ঘেরাও করে অপরেশন ব্লু ষ্টার অভিযান আরম্ভ করা যাইছিল এবং সমগ্র পঞ্জাবরে কর্ফ্যু জারি করা যাইছিল। এই অভিযানর লক্ষ্য লা স্বর্ণ মন্দির পরিসরে থিবা উগ্রবাদী মানুষ মন্দিরর বহিষ্কৃত করিবা। শ্রোতাবন্ধু, ইহা থিলা ইতিহাস পৃষ্ঠারে ঘটি যাইতিবা কেতেক স্মরণীয় ঘটনা। আশা করুছি আপনার পাই উপযোগী হইথিব। শ্রোতাবন্ধু, সবুজ পৃথিবীর ডাক মধুর, পরিবেশ পাই অমূল্য উপহার, ইন্ধন বিনা চালে নিরন্তর, প্রকৃতির সে অটে আদর, নাহি তার ধোঁয়া।

0: শ্রোতা বন্ধু, গীতটি তো শুনলে আশা করুছি আপনার হৃদয় স্পর্শী হয়েছিল। বর্তমান আসন্তু বিশ্ব সাইকেল দিবস সম্পর্কে এক সাক্ষাৎকার শুনিবা সাইকেলিস্ট মহেন্দ্র বগর্তী।
1: নমস্কার। আপনার কেবে না কেবে সাইকেল চলাইবে, কেতবে 3 কিলোমিটর না কেতবে 5 কিলোমিটর, কেতবে গোটিয়ে জিল্লারু আউ গোটিয়ে জিল্লা, তো কেতবে গোটিয়ে রাজ্যর আউ গোটিয়ে রাজ্য। তেবে আম সহ এমিতি জন সাইকেলিস্ট অছন্তি যে কি সম্বলপুর বাহারি নেপাল এবং ভুটান ভি সুদূর দেশক মধ্যে যাইছন্তি সাইকেল চলাই পরিবেশ সুরক্ষার বার্তা নে। সেইভাবে জনে সাইকেলিস্ট মহেন্দ্র বগর্তী আম সহ অনেক। মহেন্দ্র, আপনার আমার যুবাণী কার্যক্রম স্বাগত করছো। নমস্কার।
2: নমস্কার আজ্ঞা, আপনার বি বহুত বহুত ধন্যবাদ মতো এনকে নিমন্ত্রণ করিথবার লাগি।
1: হ্যাঁ, তবে মহেন্দ্র, আপনার সাইকেল চলাইবা কেবেঠু আগ্রহ সৃষ্টি হল?
2: সাইকেল চলাইবা আজ্ঞা ছোট বেলু, আমার স্কুল টাইমরু স্কুল বি মুই সাইকেলরে যাউথিলি, আউ আমার কলেজ বি মুই সাইকেলরে যাউথিলি।
1: স্কুল ঘর কেতে দূর থিলা?
2: স্কুল রো ঘর থিলা 2 কিলোমিটার থিলা।
1: 2 কিলোমিটার আপনি সাইকেলে
2: হ্যাঁ
1: যাউথিলে? কু ক্লাসরে আপনি প্রথমে সাইকেল চলাইথিলে?
2: মোর এটা থিলা 8 ক্লাস করছিলা।
1: 8 ক্লাস। তারপরে আপনি সাইকেলে পড়িছেন কেতবে চলাও চলাও?
2: হ্যাঁ পড়িলে থাকে মামু ঘর যাই, এটা আমার খরা মাসে একচুয়ালি গাধি গুধা যাইসম।

পরিবেশন করবে পণ্ডিত ভজন সোপরি। স্পটলাইট রিলে করবে আকাশবাণী দিল্লির রাতে 9:15। রাতে 9:30 প্রচার করব নাটক স্বর্গরে ক্ষমতা লড়াই, রচনা প্রফুল্ল কুমার রথ, প্রযোজনা নিশিত নায়ক। ওড়িয়া লঘু সঙ্গীত রাতে 10:30। ইয়েলা চলিত অধিবেশনর অন্যান্য কার্যক্রম সম্পর্কে এথর শুণত। আগামীকালের কার্যক্রম সম্পর্কে

আগামীকালই সকাল 6টা 30 মিনিটে রাজীব ভবনে, উপস্থাপনা প্রফুল্ল কুমার মাঝি, সকাল 7টা 10 মিনিটে স্বাস্থ্য সূচনা। এতে শুনবে ব্রুককরে পথুরি রোগ, কহবে ডাক্তার সুধাংশু শেখর পণ্ডা, গঙ্গাধর সঙ্গীত সকাল 7টা 35 মিনিটে, স্বভাব কবি গঙ্গাধর মেহরঙ্ কৃতি আধারিত সঙ্গীতর বিশেষ কার্যক্রম তপস্বিনীর পঞ্চম ভাগ, সঙ্গীত প্রবোধত্ব প্রদান, তথ্য প্রযোজনা ও উপস্থাপনা প্রদীপ্ত কুমার শ্রীচন্দন। সকাল 7টা 50 মিনিটে সম্বলপুরী গীত, কণ্ঠশিল্পী বীরঞ্চি নারায়ণ নায়ক ও যোগেশ্বর পণ্ডা। সকাল 8টা 30 মিনিটে সম্বলপুরী গীত, কণ্ঠশিল্পী বাতিন মুখার্জী, ভগবতী সলমা ও ভারতী কর। চন্দ্রমণি লেঙ্কাঙ্ক কণ্ঠে সুগম সঙ্গীত সকাল 8টা 45 মিনিটে। সকাল 9টায় কথাটি গীতটি হিন্দি কথাচিত্রর কার্যক্রম, 11টা 5 মিনিটে সম্বলপুরী গীত কার্যক্রম ঢোল পারে বজা, হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম খোলা ঝরকা 11টা 30 মিনিটে এবং বাতায়ন 12টায়। দিন 12টা 30 মিনিটে এনসিআরটি দ্বারা প্রস্তুত প্রায়োজিত কার্যক্রম, 1টা 5 মিনিটে সম্বলপুরী গীত, কণ্ঠশিল্পী সুরেন্দ্র কুমার মিশ্র ও রবীন্দ্র মহানন্দ, ঘর সংসার 1টা 20 মিনিটে। এতে শুনবে কিছু সুয়াদিয়া জলখিয়া প্রস্তুতি সম্পর্ক, কহবে জ্যোৎস্নাময়ী পণ্ডা। ইয়ে আগামীকাল রক্ষিত কার্যক্রম সূচনা।

0: শ্রোতা বন্ধু, আমি সবুবেলে আম পরিবেশকু পরিষ্কার পরিচ্ছন্ন তথা সফা সুতরা রাখিবা। নিরোগ জীবন জিইবা পাই সুস্থ পরিবেশ নিহাতি দরকার। পুনি যদি অলিয়া আবর্জনা পরিবেশরে জমে আমার স্বাস্থ্য হানি হব। বর্জ্যবস্তুর সঠিক পরিচালনা নকলে উভয় গাঁ ও সহরর বাতাবরণরে এহার কুপ্রভাব পড়িব। আমি জানিছে বর্জ্যবস্তুকু পুনঃচক্রণ কলে এথুরু শক্তি উৎপন্ন হুয়ে। বিদ্যুৎ শক্তি হেউ কিংবা আধুনিক প্রক্রিয়ারে পুনঃচক্রণ করি দরকারী জিনিস সৃষ্টি করিবা হেউ। এমিতি অনেক উপাদেয় সামগ্রী তৈরি করিবারে এহা সহায়ক হেব। আমকু খালি এহার সঠিক বিনিযোগ জানিবা দরকার। তেবে সহরি স্বচ্ছতা বজায় রাখিবারে বর্জ্যবস্তু পরিচালনার ভূমিকা সম্পর্কে আসন্তু শুনিবা এক আলোচনা। আলোচনা করুছন্তি রুচির কুমার পাণিগ্রাহী।
1: সহরি স্বচ্ছতা বজায় রাখিবার বর্জ্যবস্তু পরিচালনার ভূমিকা উপরে টিকে আলোকপাত করিবা। তা পূর্বরু টিকে খালি সহরি সমস্যা উপরে টিকে খালি আলোকপাত করিবি, তারপরে বর্জ্যবস্তু বুঝিবা। রাজ্য ও দেশের জনসংখ্যা বড়িবা সঙ্গে সঙ্গে লোকমানকর কামধন্দা অন্বেষণ হেউ বা শিক্ষা স্বাস্থ্যর সুবিধা পাই হেউ লোকমানে সহরমুখী হেউছন্তি। পরিসংখ্যান অনুযায়ী ওড়িশার এই 2026 মসিহার মধ্যভাগ এই জুন মাস সুদ্ধা জনসংখ্যা 4,72,00,000 পৌঁছিলাণি। যদি আমি দেখিবা যে দেশের 11তম জনবহুল রাজ্য অটে ওড়িশা এবং জাতীয় জনসংখ্যার 3.30 অটে। এবং যদি আমি দেখিবা ওড়িশার সহর মানকর জনসংখ্যা হলো 7-8 মিলিয়ন, যেটা কি আমি টোটাল জনসংখ্যার 17% বলে অনুমান করা হচ্ছে। তবে কথা হচ্ছে এতে সংখ্যার লোক সহরকু পছন্দ করছেন যেকোনো কারণর হো না কাহিঁকি। সহরের ভিত্তিভূমি থাকা আবশ্যক। সহরের এত বড় জনসংখ্যা লোক রহিবার পরিবেশ এবং অন্যান্য সব ভিত্তিভূমি সুদৃঢ় হলে এমানে সুরক্ষিত রহিপারিবে। কিন্তু সহরের অধিকা লোক যোগু তাঙ্কর ব্যবহার পাই দরকার হোথবা বিভিন্ন জিনিস আর্টিকেল যাহা বি হোক, খাদ্য ঠু আরম্ভ করি বস্ত্র ঠু আরম্ভ করি তেমনি নীতি দিনিয়া ব্যবহার করুথবা জিনিস সবু ব্যবহার দ্বারা তাকু ওয়েস্ট হেলে কিংবা পুরোনা হলে কি নষ্ট হলে কোটি পকাইবা, ইয়ে গোটে সমস্যা যেটা কি

0: ইয়ে বহ কাহি গলে আজ কেহি না দিশবারি ন ইয়ে বহ কেনতা করছি রে বহ আমি একলা আইন এটা আজ কেহি না আসন কাই বৈঠকি কে বাকি লাগলা ন আর কাঁ করমি কেনতা বলে গীত পদে শুনু থিসি ন হেতকি বেল তক বাহ আইল গে দাদা তুমি মুই যে বলছে কেনতা আজ বৈঠকি কেহি না আসন যে গীত পদে শুনমি বলছিলি এটা মুই
1: গীত কাঁ শুনমা এ হ্যাঁ কানা কি বাটে ঠিকই অসুবিধা হয়ে যে হে মোটরসাইকেল যে বাহারে হচ্ছে কাটে তোরটে কে
0: কিনটা সে বাহারে সে কয়টু র সে পাহাড় রখি যে আর পান দোকান কে যাইছে মতে হেতি আইলি পরে মতে ছাড়লা আর গলা হেটা
1: হো হো মুই বইলি এটা বাবু মোটরসাইকেল দি আইজে বলি আজকাল পিলা মানে না নাই গুরুজন গে সে ভটা কে গলে বি মোটরসাইকেল ধর গিয়ে যাউ জানো
0: দাদা তুমি তো জাইনছো মোর গুটে সাইকেল রে আছে আর মই মোটরসাইকেল কেন পাইম
1: আজকাল এন্দা করছেন ঘরের কাম নাম করবার নাই মেশিন বাটিয়া কাম করছেন আর সকালও যাই কিনা সে কানা কি ব্যায়াম করুছন এটা করুছন সাইকেল বি আর নাই চলাবার কে যাই গলে তো খেতকে গলে মোটরসাইকেল তে ঘর বাহার কে গলে মোটরসাইকেল কি তে সে দোকান গলে মোটরসাইকেল তে ঘর বাহারন সার দুই চকিয়া কি চার চকিয়া হো যাউছন ইথি কানা হউছি দিহিটা বি আমর তার মানে ব্যবহার না হেবার না হাত গোড় এটা মানে ব্যবহার না হেবার আর সেথি ফের আমি যাউছ কিনকে ব্যায়াম সালা ফের ব্যায়াম করি যাউছন না বুঝলু সেনকে যাই না সাইকেল চলাউছন কহবার কথা কেন কি আজি হুজে বিশ্ব সাইকেল দিবস
0: বাইসাইকেল লাগি আজ সাইকেল মোটরসাইকেল কথা তুমি উঠাল এটা
1: বলে দেখলি বাবু এটা এই যে মোটরসাইকেল বলিকি এতে লাগি কহমি পদে বলতলি আর সৎ কথা বি দেখ বহুত বাড়ু আমার সুবিধা যেন দরকার হেবা সেনকে আমি জিমা যেন টিকে দূরকে জিমা বলে দুই চকিয়া থিবি জিমা কেনকে দরকার পড়লে তার মানে চার চকিয়া থিবি জিমা হলে যদি দরকার নাই ন বলে সাইকেল থেকে যদি জিমা বলে আমার দেহ বি ঠিক রহবা খরচা বি কম হবা সাইকেলটা বি কিছু খারাপ জিনিস নহে না
0: আই যে যেতে হলে বি আমার বরকস লাগুছে কি নেই চলাবার কে আর গোড় হাঁটি কি নাই চললে হলে কেনতা হবা
1: হ্যাঁ এটা কহুতলি আও এ শুন তো আমার চাষ বাস তোর কেমন চালিছে ক
0: চালি যে হেনতা আও হেনতা বেশি ভাল বি নাই কহি পারু কি খারাপ বি নাই হেনতা মজা মজা চালিছে আও
1: মজা মজা বলে
0: মানে হেনতা
1: পরে কেনতা হউজে কেনা নাই হবার
0: কেনতা হেনতা তার মানে মানে খারাপ বি নাই কহি পারু আর ভাল বি নাই পরে ঠিক বতরে বতরে চালিছে আর গানা তমরটা যে বত কেনদা
1: মোর সব বনিয়া চালিছে মুই ইথির লাগি কহুতলি যেন বইলু কিছুটা ভল চালিছে যেটা খারাপ চালিছে মিশা গোলা চালিছে বলে আমি তো বৈঠকিতে আমি বহুত থর কহুছ যে চাষ মানে বি মিশাগুলা মানে সেই আমার যেন মিশ্রিত ফসল করুছন মিশেকিনা গোটে তি দুই প্রকার তিন প্রকার চাষ করুছন আর খালি গোটে কি জুড়ে চাষ উপরে ভরসা নাই করি করি ভিন্ন ভিন্ন রকমের বি আমি
0: দাদা যে সে মাস টিকে আনমা বলছিল যে চারাটা ছাড়বার লাগি সে আমার বন্ধ রে হেটা নাই কহলো যে মুই বি পাশে নেলি হেটা করতে বলে আমার জুড়ে বন্ধ আছে বলে টিকে দুই পয়সা কমে দিতে
1: গেলি কথা কহলা বলে কেন কথা মূলে আগে ঢুকাশু গো
0: তোমে কহলা কথা আমি মিশ্রিত করবারটা হেতে না কইতো কে তুই যেন মতে বতালো
1: তুই গানে কিনা করব না মুই তোরতে খুব কর দিমি বলি কানা মনে হইছে কে
0: মোর দাদা
1: ঠিক আছে লোক বাদ ঠিক কর দিলি তোতে ইয়ে কর দিলি তারপরে গলা যে তোতে সে লোক মানকে ভেটাই দিলি সেমানকর ফোন নম্বর দিয়ে দিলি আর তুই যেন মতে কইছু না মুই তোতে কাই আনি দেমি যে মতে আনি দেমি বলতিলি হেদিন
0: নে নে তোমার সঙ্গে জিমি বলি কিনা ঝুকিছে
1: তো মোর সঙ্গে যোগ বলে কহবো না ফের আ বলে দেখ কেন ফলে কথাটা কহুতো তুই কথাটা অলগা ফালকে পড়া নিয়ে যাইছু বলে আমার যেন ভিনে ভিনে রকম

0: এশিনের মুখিয়া খবরে না শেষলা ইতার উত্তর মুখিয়া খবর শুনি পারবে রাতে 11:05 থি।
1: কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর। বর্তমান সম্বলপুরী গীত শুনন্তু।

বোধশাস্ত্রীয় সঙ্গীত প্রদর্শন, দাদরা তালে নিবদ্ধ রাগ মিশ্র পিলু। তবলা সঙ্গত করেছেন পণ্ডিত সুধীর পাণ্ডে।

0: हर हर महादेव जय शिव शंकर तो नारे केवे न सरु मो घर संसार हे शिव शंकर भोलानाथ हे बाबा भोलानाथ
1: हे जी भल करी सो कहि दउची एणी कि हम घर संसार सरिला
0: घर संसार सरिला किलो काहे कि
1: जी जेते बले जोंठी देखिला ना कोसी चारी मते मुह मोडी देला मो कोन अशुभ मो मुह चाहले कोन महाबाप नरक भोग एते अपमान पाइ बंची रहिबाठु मरि जीवा बर भलो हेइति मोर शेष कथा এই মাসে দুই মাস ভিতরে যেবে মো কোলকু ছুয়া আসিবার লক্ষণ দেখা ন দেব তেবে সত্য কউচি কুয়াগে পকরি কে দে পড়ি পরাণ হারি দেবি
0: মু কোন করিবি সোনা তু কইলু দৈব যদি আম কপালরে পুয়া ঝু সুখ লেখিনি তু তো জানি রোজ সঞ্জবলে গা মহাদেব কো পাখকু যাই ঢের রাতি যায় অধিয়া পড়ি পুয়টে মাগুচি এলে ঠাকুরে কোন আম গুহরি শুনুচন্তি
1: যেমিতি শুনিবে ସେମିତି କାମ କରୁନା ଆଜି କି ପାଞ୍ଚ ବର୍ଷ ହେଲା ମହାଦେବଙ୍କ ପାଖରେ ଅଧିଆ ପଡ଼ି ଆସୁଛ ତେବେ ବି ସେ ଆମ ଗୁହାରେ ଶୁଣୁନାହାନ୍ତି ଯେବେ ଶୁଣୁନାହାନ୍ତି କାହିଁକି ଶୁଣୁନାହାନ୍ତି କଣ ପାଇଁ ଶୁଣୁନାହାନ୍ତି ସେ କଥା ଟିକେ ଭଲ କରି ବୁଝୁନା କିଆ
0: ଆଜି ଅଲବତ୍ ବୁଝିବି ଯେମିତି ହେଲେ ତ ବୁଝିବି ଆଉ ଏ ମହାପୁର ଗୁଡା ଆଜିକାଲି ଏଡ଼ିକି ଅସତ୍ୟା ହେଇଗଲାଣି ଶୁଣୁ ଶୁଣା ମୁଁ ଯାଉଛି ଆଜି ମହାଦେବଙ୍କ ସାଙ୍ଗରେ ଗୋଟେ କିଛି ଫଇସଲା କରିବି ତ ଘରକୁ ଫେରିବି ନହେଲେ ନାହିଁ ହର ହର ମହାଦେବ ବମ୍ ବମ୍ ବୋଲେ ଜୟ ଶିବ
1: ଫଇସଲା ନହେଲେ ମୁଁ ନିଶ୍ଚୟ ମରିବି ହେଲେ ଏତେ ଅପମାନ ସହି ମୁଁ ଆଉ

0: আল্লাহ ঘরে আছো না নাই?
1: কে?
2: আরে মঝিয়া সাঁতানি কি, আসো আসো আসো। হঠাৎ আজি তোমার সোনা কথা কেমিতি মনে পড়ে গেল সাঁতানি?
1: হ্যাঁ পরা, আজি আম ঘরকু কুণিয়া আসছন্তি যে, কি মাছ মারিছ? কৌড়িয়ে অধ কোড়িয়ে দিওন্তুনি।
2: বাপ পুও দিহে মিশি সকাল সকাল মাছ মারিয়া পাই যাইছন্তি যে, আসি সঞ্জ হবাকু বসিলাণি, হেলে আহুরি ফেরি নাহান্তি সাঁতানি। সেমানে মাছ আনিলে মু পুয়া হাতরে পঠাই দেবি সাঁতানি।
1: হল হ, তো পুয়া হাতরে পঠাই দেবু, গুড়াই দিন হেলা তো পুয়াকু দেখিনি। সে কুয়াড়ে ভারি গুণর আর ভারি কামিকা পিলাতে হয়েছি, গাঁ লোকে কৌচান্তি তাকু দেখিলে পেট পুরি যাউছি।
2: সবু সেই দেবদেব মহাদেবঙ্কু কৃপা সাঁতানি, ঠাকুরে পুয়োটে দেলে বলি সিনা মু আজি তোম মানক আগরে মুহ টিকি ছিড়া হই পারুছি, নহলে তোমে মতে সবু যে ছে ছাকরে না করু করুথিলো সাঁতানি।
1: ছি, মো সোনা ভৌণটা পরা, সে পছ কথা গুড়া মনে পকাই আর দুঃখ কাই করুছু? ঘরে তো তোর 18 বর্ষর ভেন্ডা পুয়ো।
3: মা মা মা, বড় ভোক হলানি, আগে কোন খাইবাকে দেলু?
2: আহা, মু মরি যাও থাইল, মো ধন ভোকরে কেমিতি কড়া কাঠ পড়ি গেলানি। আ
3: বুঝিলু মা, আজি না মু খুব বড় মাছ মারছি, বাপাঙ্ক ঠুবি ঢের বেশি বড়।
2: হ্যাঁ সত্য কৌছু?
3: মলা, মু সত্য কৌছি কি মিছ কৌছি? বাপা এলে পচারি বুঝ দেবনি?
2: বাপা তোর কুয়াড়ে গলে?
3: কুয়াড়ে আও যাবে মা, বজার কু যাইছেন মাছ বিকিবাকু।
2: হ্যাঁ সব বিকিবাকু নাই গলে, তু আউ কিছি আনিনু কি না?
3: ওহো মা, তু খালি মিছরে ব্যস্ত হচ্ছু, আমার খাইয়া পাই যেতি দরকার সেতিক নিয়ে আসি যে।
2: হো সেতক সাঁতানি কি দেই দে, তাঙ্ক ঘরকু কুণি আসছন্তি, তাঙ্কর আজি মাছ দরকার।
3: হো হেলা, নিও সাঁতানি, হেইটি মু নিজ হাতের ধরছি, মো হাত ধরা মাছ খুব মিঠা লাগিও যে।
2: আরে আরে পছে মাছ দবো সাঁতানি, কাকু মুন্ডিয়া দিয়া মার বাপ।
3: হ মুন্ডিয়া মাইলে সাঁতানি?
1: বুড়াটি হই থাকো, যাহা কানরে শুনিলি তা আজি আখিরে দেখিলি, তোর এইটা পুয় নুহে তো সাক্ষাৎ হীরা খণ্ডে।
2: সবু সেই ঠাকুরঙ্ক দয়া সাঁতানি, ঠাকুরে তাকু ঘণ্ট ঘড়াই রখিলে হেলা। হো মাছ নিয়ন্তু সাঁতানি,
1: নে মূলটা নে।
3: না সাঁতানি, হেইটি জানিল না, মো হাত ধরা মাছ আজি তুমি পহিলি থর পাই নৌছ, তুমি আজি নুহে আউ কেবে মাছ দেলে মূলটা দেই দেব, আজি মো তরফ এটা ভেটি না কোন মা? মু ঠিক কউছি টি?
2: হ্যাঁ সাঁতানি, মো পুয় কেতে সরধারে দৌছি নিও, আউ তা বদলরে তাকু খালি কইলাম টিকে দিও,
1: তো পুয়কু ঠাকুরে যুগ যুগ ধরে বঞ্চাই রখি থাকলো সোনা। হো মু যাউছি, বেল দেখে কেবে আম ঘরকু বুলি আসিবু।
2: হো সাঁতানি।
3: ওহো মা, সিয়ে তো চালি গলি, তু ঠিয়া হয়ে চাহিছু কোন কইলু? বড় ভোক হলানি, তো চালু খাইও দেব।
2: হ্যাঁ
3: তো চাল চাল
2: চাল চাল চাল বাপ চাল।

0: আশ্রয় নেই খুব কম ছুয়া জন্ম করছন্তি।
1: ওহো এই কথা? হ্যাঁ আগঠারু অবশ্য জন্ম সংখ্যা খুব কমে যাইছি, তথাপি তো প্রতিদিন যাক পড়ুছি।
0: আউ পৃথিবীর হালচাল কন? গুড়াই দিন হল মু বুলি বি যাই পারিনি।
1: চালু নাহাতে কালি তো গুরুবার আপনকর বার, সকালু যিবা। আপনক ভক্ত মানে আপনক কেমিতি নিষ্ঠার সহিত পূজা অর্চনা করুছন্তি সে কথা নিজ আখিরে দেখি আসিবে।
0: আচ্ছা আজিকালি মর্ত্যর লোকমানে আমার পূজা পাঠ বি করুছন্তি?
1: করুছন্তি তো,
0: কিন্তু নারদ কহুতিলে মর্ত্যর লোকমানে আজিকালি দেবাদেবীক পূজা অর্চনা ছাড়ি চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীক পূজা খুব করুছন্তি বলি?
1: তা অবশ্য করুছন্তি, আউ তা সঙ্গে সঙ্গে আপনমানক পূজা অর্চনা বি করুছন্তি।
0: তমে খান্তি মিছ কউছ ভাগ্যদেবী, আমুক আউ বাসি পানিরে বি কেই পচার নহন্তি।
1: আউ কউ দেবাদেবীকে হুয়ে তো লোকে পচার নথিবে, কিন্তু আপনক লক্ষ্মী মা লোক গুড়া পুরা সবুবেলে ঝুরি হউছন্তি।
0: মিছ কথা?
1: মিছ নুহে, খান্তি সত কউছি মা, আপন পুরা ধন দেবী, আপনক ছাড়ি দেলে পৃথিবীটা পুরা অচল হইযিবনি, তেণু আপনক ভজিবা পাই মানুষ মানে বাধ্য।
0: কিন্তু তমে মানুষ ভাগ্যরে ধন অছি বলি লেখি ন দেলে মু কোন ধন দেই পারিবি?
1: সে কথা অবশ্য সত যে, হেলে মানুষ গুড়া কোন সে কথা বুঝুছন্তি? মতে ভুলি যাই দিন রাতি পুরা হে মা লক্ষ্মী ভজি চালিছন্তি।
0: ঠিক আছে ভাগ্য দেবী, তম কথা কেতে দূর সত্য, মু কালি পৃথিবীকু যাই দেখি আসিবি, কালি তো পুনি গুরুবার মরিবার।
1: লক্ষ্মী ঠাকুরানীকর জয় হউ, কালি পাহন্তিয়া বেলকু আপন প্রস্তুত হই রহিতিবে, মু আসি আপনকু সাঙ্গরে নেই যিবি, বর্তমান প্রণাম করিকিরি যাউচি মা।
0: তথাস্তু।

0: যা কৌছি ঠিক কৌছি ঠাকুরাণী মা, এ ঝিউটি যে পিলা বাহাব ঠিক 20 বর্ষে সে মরিযিব, স্বয়ং দেবদেব মহাদেব তাকে সে বর দিয়েছেন পুরা।
1: ই বর না অভিশাপ এ ভাগ্য দেবী?
0: আপনার যা বুঝত লক্ষ্মী মা,
1: অসম্ভব, এ ঝিউটি কদাপি বিধবা হবনি, হই পারিবনি। মু মা মহালক্ষ্মী, স্বয়ং ভগবান বিষ্ণুঙ্ক ঘরণী, মু তাকে সদবা হই ঘর সংসার করিয়া পই যেতবেলে খুশিরে বর প্রদান করিছি, না না অসম্ভব, দেখিবা সে কেমিতি বিধবা হব। তমে তো ভাগ্যের বিধবা যোগ লিখিছ?
0: সবু বিহি বিধবাঙ্ক কথা সত কথা মা, স্বয়ং বিধাতা এ ঝিউটাকে যাহা পাই খঞ্জিছন্তি, স্বয়ং মহাদেবঙ্ক বররে সে তো নিশ্চয় মরিযিব।
1: মহাদেবঙ্ক কথা রহিব আউ বিধাতাঙ্ক কথা রহিব আউ মো কথা? ভাগ্য দেবী, মো হাতরে বি অসল ক্ষমতা অছি, তুলসী বিধবা হেলে মু দেবতাঙ্ক অন্ন বস্ত্র যোগাইবা কাম পুরাপুরি বন্ধ করে দেবি, মহাদেব আউ বিধাতা সেতবেলে কোন করিবে দেখিবা, আস যিবা।
0: হউ চালন্তু মা।
2: সুনা, হ্যালো, এ সুনা, আগে টিকে শুনিলু?
3: যাউছি যাউছি।
1: কোন কহছ?
2: মধুকোণ আউরি ফেরিনি,
1: তাকো তুমি সুতা কিনিবাকো হাটুকো পঠেই যা পারা।
2: সকালু যাইছি যে যাইছি, হ্যাঁ পুরুণা জালটা আজি মরামতি নকলে কালি কি মাছ মারিও কেমিতি যিবি?
3: বাপা।
2: কোন মা?
3: বাপা মোর গোটে কথা রাখিব?
2: নিশ্চয় রাখিবি মা, নিশ্চয় রাখিবি। তু মো ঘরকু যো দিনটু বো হই আসিলু, মো ঘরর চেহারা বদলে দেলুনু, কোন কইব কহ মা?
3: বাপা কালি মগুশির মাসর পহিলি গুরুবার, মা লক্ষ্মী ঠাকুরাণী দিন, কালি দিনটা মাছ মারিয়া কো নগলে
4: মু মরি যাও থাইলো মো মা, মো সুনা নাকি বহুটার কেতে বুদ্ধি মো। হেইটি শুনুছ, মো লক্ষ্মী মার মন জম্মা ভাঙ্গিবনি, কালি মাছ ধরা বন্ধ করে দিও, বহু মোর কেতে ভকতিরে লক্ষ্মী পূজা করুছি টি।
2: তু যেতবে মনা করছু মু আর মাছ মারিয়াকু যিবি? নাই মা, আরে তু আমার খালি বহু নুহ, এ ঘরর কুল লক্ষ্মী, হো চা মা চা।
4: মো কপালকু এমতি বহুটিয়ে মিলিব বলি মু স্বপ্নরে বি ভাবি নথিলি, গুণর যেমিতি দিউ দেবতাঙ্কু ভকত বি সেমিতি, পুও বহু ধরি মো ঘর পর আজি হসি উঠুছি।
2: কিন্তু কোন হবল সুনা, আমার এই খুশি আনন্দ তো আউ বেশি দিন রহিবনি।
1: হ্যাঁ কাহিকি?
2: তু ছাতি কি দম্ভ করি শুনি পারিবি? তো
1: কথাটা কোন ঠিক কোন কাহিকি মো?
2: তাহলে শুন, অনেক দিন হেলা তোতে কহিবি কহি বলি কহি পারিনথিলি, পুও সেনেহরে তুই এত দূর পাগল হয়ে যাইছিলু যে তোতে সেই নিঠুর কথাটা কহিয়াকু মো মন জমা ডাকিলানি, হেলে আজ মু সে কথা কহিয়াকু বাধ্য হউছি।
1: ওহো যাহা কহিব চঞ্চল কহ ভালা, মো মনরে বারু আড়ু তের কথা উঠিছি কহিবডি।
2: শুন শুনা, বহুদিন ধরি আমার পুয়া ছিও ন হবারু সেদিন মু রাগরে মদ খাই মহাদেবঙ্ক মুন্ড পরে মাছ গুড়ে কুড়াই দেবা পাই যেমিতি দেউল ভিতরকু পশি যাইছি, মহাদেব মারা হেছি বলি ভয়রে আমাকু পুয়াটে দেলে সত। হেলে
1: হেলে হেলে কোন হেলা কহ?
2: সে কইলে যদিন তো পুয়াকু 20 বর্ষ পুরিব সেদিন তার সেদিন তার মৃত্যু হব। তিনিটা পরে আমার পুয়া মাদু নিশ্চয় মরিব, দেবদেব মহাদেবঙ্ক বরকে মিছ হব শুনে।